Sonu ki titu ki sweeti flamot yo yo honey sing simar kor aro aishers laga vaste hunile hunita ga sabilak dusra gita ko na bajao gote iyate ako ekta message aigina se sarupathar golagata sampra sabina begam aro bahut din pasote program daigina shamil hoise good morning wish kurase aro likhi ase aap आज तो आप कमाल की सॉन्ग्स प्ले कर रही है दिल खुश हो गया सुबह सुबह इतनी प्यारी प्यारी सॉन्ग सुन के सच में एंजॉय कर रही है कर रही हूँ थैंक यू सो मच कोई गिना लिखी गिना पढ़े से सब बिना बेगम अपना সদায় দিনটো আপনার লগা মেসেজেস খান না পাঠায় হইলে বি যেতিয়া বি পাঠায় একদম গ্রেটফুল হয়ে কিনে মেসেজ খান বি লিখে বেশি খুশি আছে আজি ফুজিরে বি আপনার প্রোগ্রাম আহি কিনা সামিল হয়েছে আর সাথ সাথে গানা খান বি একদম ভাল লাগি কিনা শুনে আছে তো আপনার লাগা খুশি তো মহিলা বি খুশি আছে কই কিনা জানাই দিয়ে আছে তো শুনব নেহা কটকর রোমি অরুণ আর ইকা লগা বাস্তে ফ্রেম ফ্রড সাইয়া

0: 기대하고도 외인 스케일도 낮추려고 했나
1: 비시박도 못 들라라.
0: 비시박도 값
1: 값,
0: 칸바라
1: 어이,
0: 이도
1: 어이.
0: 칸바라 거이자도 또뭐한 값 칸바라 놓아도 기대하고도 비시비 로이디
1: 어이, 어이.
0: 곰티비 거이자 이니가 호아브라 비시박도 이네 아부니 베킹데 인트레스 아세고 이래도
1: 웨인
0: 웨인
1: 스케일,
0: 스케일도 이도 해
1: 줄라이레 발라,
0: 기니발라게 이도 해
1: 맞지,
0: 줄라이레 비시 발라세
1: 맞지.
0: 이도 아부니 후디아니시나 커스터머스 칸바라 오더 디아다인데 뭐에 바랴 딱도 회 기대하고도 하이퍼스 캄비 검티 호이셰 고레도 노헬비 기티 아바도 콜라 캄비 올라이 제셰 고레도 데리 델리버리 호이제 호일비 모이 기티 아비 커스터머스 칸 라가 오더도 디보나 파리게네 타한게 하이트 코리아 라가 이니가 또 기티 아비 호아나
1: chance
0: koi
1: deme
0: chance
1: hey
0: dia nai
1: tika se bishi bal
0: koi
1: after
0: somo
1: me the bishi bal customer sang bi satisfy kuri dina na
0: koi
1: digule parala ina icha tha kada bishi kushi
0: Hoi hoi.
1: customer ko ado amian customer la pore jabo ami han customer han to alag alag bhavna taste na
0: Hoi hoi.
1: preference mane choices kabole mon jai ho jai kite ban na
0: Hoi hoi.
1: mane kono ba do self care
0: Hoi
1: na
0: hoi.
1: health conscious bi ahi jai
0: Hoi
1: aro
0: hoi.
1: इनिगा होमोय दे अपनी लगा कस्टमर्स थान लगा प्रेफरेंस चॉइसेस थान लगा स्पेशल डाइटरी रिक्वेस्ट भी पाई होमोय दे अपनी किनिगा हैंडल करे
0: হয় আজিকালিতো মানুহ খানতো নিজৰ লগা হেল্থ কনচিয়াছ বি থাকিয়া কাৰণে নিজৰ প্ৰিফাৰেঞ্চেছ আৰু চইচেছ হিচাপে বা অৰ্ডাৰ বি দিয়ে থাকে
1: আচ্ছা
0: কোনোবাটো এনে ডায়েবেটিছ থাকিয়া খানতো চুগাৰ কমটি কৰিবি আৰু ইন প্লেচ অফ চুগাৰ আপুনি কিবা এটা চলাব পাৰিলেতো এনেকুৱা বি ৰিকুৱেষ্ট কৰি তো এইটো টাইমতে মই চে ফৰ এক্সাম্পল চুগাৰ পেচেণ্ট আছে কৈলেতো চুগাৰ সুগার ফ্রি লাগা পাউডার একটা মহান পাই যায় তো সুগার এটু বেকার্স খান কারণে না তো এটু
1: এটা
0: সুগার ফ্রি
1: মার্কেটিং এ পাই যাবো
0: মার্কেটে পাই যায়
1: আচ্ছা
0: হয় তো আরো ইনগ্রিডিয়েন্টস খান বে কিনেগা ইউজ করব লাগে নর্মাল সুগার লগতে কিনেগা চলাব লাগে এটু হাম সব পাই যায় তো এটু হিসাবতে মই সুগার ফ্রি লাগা পাউডার দু চলাই যে
1: আচ্ছা
0: ডায়াবেটিস পেশেন্টস খান
1: ওকে
0: কারণে না ইনেগা করি কিনে বানাই থাকি তো কোনবাদু বাটার খুশি না পাইকেনে থাকিয়া নহলে বি বাটার সে ফর এক্সাম্পল বিপি বিমার হওয়া খান তো বাটার খান বি আরো
1: হয় হয়
0: বেশি এভয়েড করিয়া মানুষ বি থাকে তো তাই খান বা অয়েল খান কমতি করিবি কোয়া খান বি
1: আচ্ছা
0: এটু বি এনে নিজের ব্যালেন্স পারা
1: ওকে
0: রিফাইন অয়েল খান
1: আপনি অল্টারনেট বিতো
0: হয়ে
1: চলে রে
0: অল্টারনেট না এটু খান
1: আচ্ছা আচ্ছা
0: বাটার ইন প্লেস অফ বাটার এটু খান রিফাইন অয়েল খান চলাই যায়
1: দ্যাট মিন্স আপনি বিজনেস বি করেছে অলরেডি থান লা নিডস না থান লা
0: হয়
1: হেলথ
0: হয়
1: কারণে বি আপনি বি বেশি হুঁশিয়ারি বা তৈয়ারি তো করি না বোন আছে না
0: হয় হয়
1: আচ্ছা আচ্ছা বেশি খুশি আপনি লাগা কাম এইটো বেকড আইটেমস ওপরে কোনটোৱে সবচে বেষ্ট কমপ্লিমেণ্ট ৰিচিভ কৰিছে এতিয়া তাক আপুনি লাগা কাষ্টমাৰ হাংপৰা
0: এতিয়া তাক হ'লেতো হানি কেক ৰাছিয়ান হানি কেকটো মানুহ খান বেছি খুচি পায়
1: আচ্ছা
0: আৰু মহিলা কাষ্টমাৰ্ছ খান কোৱা আছে আলাক মানুহ খান বি বনাই থাকে
1: আচ্ছা
0: হ'লে বি আপুনি নিচিনা টেষ্ট পা নাই এনেকুৱা কৈ কিনে তাক খান বেছি খুচি পাই কিনে
1: বেছি ভাল
0: হয়
1: কমপ্লিমেণ্টছ
0: কমপ্লিমেণ্টছ দি থাকে তো মই বি
1: আছে
0: এইটোৰ পৰা আৰু বেছি ইনস্পায়াৰ হৈ কিনে আৰু বনাবলৈ মন হৈ যায়
1: ভাল
0: না
1: বিনা জলক
0: হয়
1: হয়
0: এনেকুৱা
1: আচ্ছা আচ্ছা
0: হৈছে
1: বেছি খুচি আৰু আজিকালি আমি হান মাইকী মানুহ বি বেছি কুকিং আৰু পেষ্ট্ৰি হে বনাবলৈ ইণ্টাৰেষ্ট থাকে দেখি পাই আছে আমি
0: হয়
1: হান
0: হয় হয়
1: আপনি বি কোনোবা বেকিং নহলে হোম বেকিং হ্যাঁ হোম বেকিং নহলে বেকারি একটা স্টার্ট করবো বলে মন জাহানকে আপনি বি কি অ্যাডভাইস দিব মন আছে তাই খানকে
0: হয় আজিকালি তো আপনি কোয়া নিচিনা মাইকী খান মানুহ বেছি টেলেণ্টেড বি হৈ যা আছে
1: হয় হয়
0: প্ৰফেচনেল কোনোবাতো এইটো বেকিং লগা প্ৰফেচনেল ট্ৰেইনিং বি লৈ কিনে আহিনে বিক্ৰী কৰি কিনে থাকিয়া মানুহ বি পঠা আছে হ'লে বি আপুনি সেই এনেকুৱা ইমান ডাঙৰ বিজনেছ নহ'লে বি নিজৰ ঘৰ বাৰা বি বিজনেছ কৰিবলৈ পাৰে লগা হোম বেকিং লগা এইটো খান আপুনি কৰিবলৈ মন থাকি আছে কৈলেতো পাৰিব কেলে মানে এইটো মই বি ষ্টাৰ্টিংতেতো মই বি এইটো বেকিং কৰি কিনে পইচা কামাব এইটো লগা ইণ্টেনশ্যন এটা বি নাই হ'লে বি নিজৰহে বনাই কিনে খাবলৈ লগা এইটো হয় হয় এইটো ইণ্টাৰেষ্ট পাৰা মই এইটো ফিল্ডতে আহিছে তো এনেকুৱা হৈ কিনে আস্তে আস্তে মানুহ খান খুচি পাই কিনে মহিলা কেকটো খুচি পাই কিনে অৰ্ডাৰ কৰা আস্তে আস্তে এইটো বিজনেস লাগা ফিল্ডে আহিছে।

হনে টাকাবিলাক ইয়াতে আপনার খালা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যায় আছে তো শুরু করে দিয়ে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম ইগেজ প্রোগ্রামটে আর শুনে থাকা সববিলাক এটিহে আপনার খান টিউন ইন করে আছে কইলে মানে আজি আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম যাবলে আছে যদি আপনার খালা পছন্দিতা গীত খান শুনবলে মন আছে আপনার খান লিখি কিনা পাঠাই দিবি 9436805333 তো এটা সময়তে সবচেয়ে পহিলা মেসেজ লই আছে লিখি কিনা পাঠাইছে গ্রাম জসবাদীপরা নিমাদি বয় আর নিমাদি গার্ল আর তার দুজন পর পছন্দ করেছে মার্জাওয়া ফিল্ম কি গীত গাইছে জুবিন নটিয়াল আর ধানি ভানুশালী লগা বাস্তে নিমাদি বয় আর নিমাদি গার্ল যদি টিউন ইন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করিবি আপনার দুজন পছন্দ করা গীত মার্জাওয়া ফিল্মত

শুনি থকা সববিলাক আপনার খান শুনে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট যুক্ত আনি দিয়েছে আকাশবাণী এফ এম ট্র্যাকপেন 110 মেগাহার্টজ পর প্রোগ্রাম আগেতে লই যায় আছে আর প্রোগ্রামত এইবার দুসরা গীত দিয়েছে তুমসে আচ্ছা কন হে ফিল্ম কি গীত গাইছে অলকা ইয়াগনিক আর এই গীতটা শুনবলে মন হইনা পছন্দ করেছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র রুনু পাত্র আর লাকি আর তার খান তিনজন পরা ডেডিকেট করে দিয়েছে আমাল বসুমতারী বিমল বসুমতারী ভাইকন মুন্দা শিকারি রংফর হিতেন্দ্র দাস রকোভিলে মেথা কাসিম আলী যোগেন্দ্র রংপি সোনালী এংটিপি বীরেন হানসে হানরিকা টিমুপি মন্দিরা আঞ্জলি বসুমতারী প্রেমিকা টেওয়া আর এফ এম ট্র্যাকপন লাগা বহুত বহুত সাথী বিলাক কই কিনা ডেডিকেট করে দিয়েছে কিন্তু রমেশ আর রুনু লাকি আপনার খান তুমসে আচ্ছা কন হে ফিল্মত ব্রহ্মাং করে আছে ওলিবি টাইটল সংটু আপনার খান লিখি কিনা পাঠাইছে জিন্দেগি খফা খফা কো আছে আম শিওর দিস মাস্ট বি আখ হে ভারী ভারী হব পারে মই এনেকাহে বুঝি পাই আছে তো মই বাজাই দিয়ে আছে আখ হে ভারী ভারী ফিল্ম টিকিট আপনার খান এনজয় করব কই না বিশ্বাস করে আছে তো শুনিবি আর এনজয় করিবি

এইটো আকাশবাণী এফ এম ট্ৰেক এফেম 110 মেগাহৰ্টজ শুনি থকা সববিলাক এতিয়া সময়তে আকৌ আনি দি আছে ৰেল টাইমতে কোহিমা টাউন লগা ট্ৰেফিক আপডেট। মন খোলাপৰা লৈ কিনে পি এইচ কিউ জাংচন মাজত লগা ৰাস্তা নৰ্থ বাউণ্ডে মডৰেট ট্ৰেফিক দেখাই আছে, কিন্তু ছাউথ বাউণ্ডে হালকা হালকা ট্ৰেফিক দেখাই আছে। আলাগ ৰাস্তা ল'বলৈ মন খান ল'ব পাৰে অল্ড মিনিষ্টাৰ্ছ হিল পৰা লৈ কিনে জেল কলনি, পি এইচ কিউ জাংচন পৰা লৈ কিনে মেজৰ জাংচন মাজত লগা ৰাস্তাটো বি নৰ্থ বাউণ্ডে মডৰেট ট্ৰেফিক দেখাই দি আছে আৰু ছাউথ বাউণ্ডে হালকা ট্ৰেফিক দেখাই আছে। আলাগ ৰাস্তা আপনার খান লব পারে প্যারামেডিকেল পর লই কিনা টি মডেল আর আই জি নহলে বা লেডিজ মাইলস রোড, টিসিপি পর লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবি মডারেট ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লবলে মন আছে কইলে মানে আপনার খান লব পারে টিসিপি পর লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পর লই কিনা এনএইচ একে আর সেন্সাস পয়েন্ট, রাজু পয়েন্ট পর লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে তো হলে মাজতে দেখাই আছে মানে মডারেট আছে, কিন্তু সাউথ বাউণ্ডে হালকা ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লব কইলে লব পারে সেন্সাস পয়েন্ট পর লই কিনা এন এইচ এ কে, হাই স্কুল জাংশন পর লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউণ্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে আর সাউথ বাউণ্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে। এন এইচ এ কে জাংশন পর লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দেবী হালকা হালকা ট্রাফিক দেখাই আছে। শুনে থাকিছে আপনার খান রেল টাইমতে ট্রাফিক আপডেট, আপনার খান আকো রেল টাইমতে ট্রাফিক আপডেট শুনবলে পাব সাম 3 বাজি।

কোনে এটা সববিলাক প্রোগ্রামত এইবার সবচেয়ে পহিলা বার লিখি কিনে পাঠাই আছে সুর রেডিও লিসনার্স গ্রুপ খানপরা আর তার খানপরা পছন্দ করেছে। আম সরি, এইবার পছন্দ করে কিনা লিখি কিনা পাঠাইছে বহুত বহুত দিন পাছতে মেলোডি আর তারপর পছন্দ করেছে জওয়ানি ফিল্ম কি গীত গাইছে অমিত কুমার আর আশা ভোসলে।

পনে থাকা সববিলা কামি খালনা প্রোগ্রাম শেষ করবলে লা সময়টি পুঁচি যায় আছে। তো আপনার খানকে জানাই দিয়ে আছে এটা আপনার অল্প পছতে 12:30 হলে নিউজ হেডলাইন্স দিয়া শুনবলে পাব, আর তারপরে আকো হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আনি দিয়া হব। তো প্রোগ্রাম শেষ করবর কারণে দিয়ে আছে সাজন ফিল্ম কি গীত, গাই আছে অনুরাধা পচওয়াল, আর এই গীতটি শুনবলে মন হয়ে গেনা পছন্দ করেছে সুর রেডিও লিসনার্স গ্রুপ।

দিল সে ফিল্মত আপনাদেরকে এ আর রহমন্ত আর অনুরাধা অনুপমা লগা আওয়াজটি শুনিলে। প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়েছে দিল চাহতা হে ফিল্ম কে গীত গাইছে সোনু নিগম।

0: traffic, but if you are commuter headed south, there will also be light traffic ahead. And for the route PHQ Junction to Mizzer Junction, the status of traffic is as such that all northbound commuters will once again be met with light traffic, but moderate traffic awaits all commuters headed south. For the route TCP to Razu Point, it's good news for all commuters out there because it's light traffic for you all, regardless of whether you're northbound or southbound. And for the route Razu Point to Census Point, it's the same once again because there will be light traffic ahead. For the route High School Junction to Census Point, northbound commuters will be met with little to no traffic, but if you are southbound, there will be moderate traffic awaiting y'all. Lastly, it's good news once again for the route NHAK Junction to Census Point because all commuters who are either headed north or south will be met with little to no traffic at all. Listeners, that was once again the real-time traffic update for the reporting time 4:30 p.m. This is Akashvani Kohima.
1: WFM Dragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.
3: পইলা আজি আমার বস্তির প্রোগ্রাম শুনে থাকে বিলাক সবকে আমি খালা প্রোগ্রাম দিয়ে স্বাগত করে আছি। আজি রুরাল কানেক্ট প্রোগ্রাম দিয়ে কবলে কথা তো রাইটস অব এ গার্ল চাইল্ড এটো উপর দিয়ে কথা কই আছে। আমার দেশ ইন্ডিয়া এটো চাইলে মানে ডেমোক্রেসি সবচেয়ে ডরওয়ালা ডেমোক্রেসি এটো পৃথিবীতে থাকিয়া কই থাকি আছে। এটো নিচিনা আমার দেশতে পপুলেশন সাইজা দে সবচেয়ে পেশিওয়ালা ছোট বাচ্চাখান কাম দি লাগাই থাকে এটু বি কই থাকে। ছোট বাচ্চাবিল উমর ছাল পরে না 14 ইয়ার্স এটু কানবিল চাইল্ড লেবার তাদের কাম লাগাই দিয়ে না করে থাকে আমি খান ঠিকই পাই আছে। আসল করে কেন এনে ছোট বাচ্চাবিল খান তো হইলে তার খান স্কুল দি লেখা পড়া শিকি থাকি বলে লাগা নইলে বি খেলি থাকি বলে লাগা হোমওয়ার্ক থাকি আছে। কিন্তু তার কাঙ্গে জবরদস্তি কাম দি লাগাই না এডুকেশন ঠিকঠাক পাব না পারে আর চাইল্ড লেবার কাম করে থাকি এটু ঠিকই আছে। আর ছোট বাচ্চা লাগা মাজুদি বি সালি বাজা খানবিল পিছিয়ে কিছু কাম দি লাগাই দিয়ে না তার কাঙ্গে চাইল্ড লেবার কাম করে থাকি তো আমি খান কব পারি আছে। এটা আজিকালি তাক বি সুপ্রিম কোর্ট জাজমেন্ট লাগা হিসাবতে চাইল্ড লেবার তো পুরোপুরি হাতাব লাগে এনেকা তো কই কেনা আছে। সরকার লাগা সেক্টরটি বি হবি নলি বি আন অর্গানাইজ সেক্টর কে লাগা সেক্টরটি হলে বি ছোট বাচ্চাবিল খানকে এনেকা কাম দি লাগাই দিয়া তো রক্ষাব লাগে বন্ধ করব লাগে এনেকা তো কই কেনা আছে। কিন্তু এটা তাকবে একো কাম চলিব না পারে কেনা এটা আমার দেশ পুরা দি হিসাব করেছে বলে 44 মিলিয়ন বা 100 মিলিয়ন ইমান বাচ্চা দেশ পুরা দি চাই সকলে এনেকা চাইল্ড লেবার কাম করে থাকি থাকি পড়ে আছে। আসল করে কেন ছোট বাচ্চাবিল 4 সাল পর লেগে না 15 সাল মা যদি থাকাবিল তো হইলে এনেকা কাম দি লাগাব না লাগে এটা তো কই কেনা আছে। আর এনেকা কাম করে বলে দিয়া তো ডিসক্রিমিনেশন নইলে বি এবিউজ করিয়া লাগা নিচিনা কই থাকে হইলে বি এটা একো হিসাব দিবি নাই। আর ছোট বাচ্চা কাঙ্গে এনেকা কিছু জায়গা খারগানা নহলে বি খেতে বাড়ি আর ডোমেস্টিক লাগা ঘর কাম ছোট মতো এনেকা সব জায়গাতে তারাঙ্গে লাগাই কেনা থাকি তো আমি গান থাকিব পারে আছে। এটা আরবান পালে চাইলে মানে মানে জেলা ডর এনেকা দি হইলে বি ছোট বাচ্চা কানগে কাম করে বলে দিয়া এটা বেশি থাকি পড়ে আছে। এটা নিচিনা বস্তি জায়গাতে হলে বি সালি বাচ্চা কানগে উমর আগো ডর নোহা লাগা কাম করে বলে লাগা অমের নহয় কেনা কাম দি লাগাই কেনা কাম করে বলে দিয়া এটা চাইলে আমার দেশ ইন্ডিয়াতে বেশি ঠিকই আছে। আসল করে কিনা এটু কি কারণে আছে কইলে বাবা মা কান নহলে বি বস্তি মানুষ কান এটু এলিটারেট হওয়া নিমিত্তে মানে লেখাপড়া ঠিকঠাক না জানিয়া নিমিত্তে নহলে বি তার কান থাকিয়া লাগা পরিবার আর তার কান প্রপার্টি থাকিয়া নিমিত্তে এনেকা পিছিওয়ালা হয়ে যাতে আমি কান ঠিকিব পারি আছে। এটু নিমিত্তে ছোট বাচ্চা কাঙ্গে কেনেকা এডুকেশন দিব ছোট বাচ্চা কাঙ্গে কেনেকা এডুকেশন দিব নইলে বি তাকান লাগাও হেলথ নিমিত্তে কেনেকা ধ্যান দিব লাগে

লগা কাম সোয়ালী পাজাকান বেশিপাক কাম করিয়াতে হইলে নিজের লা খরি হলিবি দোসরা মানুষ লা খরি হলিবি পাত সাত বানাই থাকিয়া কুকিং আর খর সাবা খরিয়া পানি পকিয়া মেলিবি নিজের লগা ফাই ফইনি খানগে টিনবর সাবলি দিয়া এটু নিচিনা কাম আলাগ আলাগ বেশি থাকেনগে কাম লাগাই কিনা ঘুরি আহি থাকিয়াতো আমি খান কব পারি আছে আসল করি কিনা চাইল্ড লেবার এটু হইলে ফ্যাক্টর্স আলাগ আলাগ প্রাবি হয়ে থাকে আমি খান সব মানুষ ঠিকই আছে পিছিওয়ালা ছুটো পাজাকান কাম দি লাগাই থাকিয়াতো হইলে ইকোনমিকলি নলিবি সোশ্যালি পিছি বাড়ি থাকিয়াবিলাক এদুলা সেকশন পৰা ওলাই কেলে মানে তার খান টকা পয়সা না থাকিয়া আর টকিয়া হওয়া নিমিত্তে কামটো ঘুরি বুলি লাগি যা লাগা এটুবি একটা ফ্যাক্টর থাকি আছে এনেকা কাম ঘুরি আহি থাকিলেবি তারখান লাগা কন্ট্রিবিউশন পারি ওয়ার দিয়ে সাত হইলে বেশি কম দি এটো থাকি পড়ে আছে কোয়া নিচিনা আমার দেশ ইন্ডিয়াতে চাইল্ড লেবার তো হইলে পৃথিবীতে সবচেয়ে ডরওয়ালা এটো কয়ে কি কারণে আছে কইলে এলিটারেট হওয়া নিমিত্তে লেখাপড়া না থাকিয়া আর এডুকেশন তো কি আছে এটু মতলাব না জানিয়া নিমিত্তে আর এডুকেশন তে একু ধ্যান না দিয়া নিমিত্তে এনেকা ছুটো পাজাবিলাকে কাম দি লাগা বলে ওলাই যা এটু ঠিক আছে এটু একলা নহে কেনা কোনবা চাকা পোস্টি চাকা দি হলিবি তোর চাকা আর একু ডেভেলপমেন্ট বা নাবুংজিয়া লাগা চাকা বিলাকান দি বেশিরভাগ এনেকাটো ঠিকিব পারে আছে মানে স্কুল থাকে নাই করলে ভাতা বলে মন হলিবি স্কুল না থাকে নিমিত্তে এনেকা ঘামে ঘুরে বলে লাগি যা এটুবি একটা ফ্যাক্টর্স তো থাকি আছে আগো আমি গান জানিয়া একটা তো হইলে কাস্ট সিস্টেম এটার পরে পাচাকানকে কাম দিয়ে লাগা বলে ওলাই যা এটু কব পারে আছে আমার দেশ তে হলিবি কোনবা লাগা স্টেট তে হলে কাস্ট সিস্টেম এটু ডরিয়া মানুষ খান লাগা নিচে দিয়ে থাকিয়া পুরা কাম করে বলে লাগি যা ছোটো পর লই কিনা বাবা মা তাকবি ডর মানুষ খানকে সার্ভ করবলে এটু লাগি যা নিমিত্তে এনেকা তো কব পারে আছে এটা আমার দেশ তে পাচাকান বিলাক স্কুল যা নইলিবি তার খান লেখা পড়া জানিয়া তো চাইলে মানে 35-50% ইমানই পুঁচে মানে পাচা লাগা পপুলেশন আঠা তো এটা বি এডুকেশন না জানিয়া এডুকেশন পাবলে না পারিয়া বিলাক থাকিয়া ইয়াদি পরা আমি খান জানিব পারি আছে এটু নিমিত্তে সুপ্রিম কোর্ট পরা জাজমেন্ট দিয়া নিচিনা আমার দেশ ইন্ডিয়া পুরা দে পাচা লাগা অধিকার তো কেনেকা পাচাই কেনা রাখিব এটু ভাবি কেনা কাম করেছে কলে চাইল্ড লেবার আর পাচা লাগা অধিকার তো ভাল হয়ে কেনা থাকি বলে লাগাবি আমি গান ইয়াদি পরা বুঝি পাই আছে।

0: हेलो।
1: हेलो सर, नमस्कार।
0: हाँ नमस्कार नमस्कार। रमेश पटो,
1: नमस्कार सर।
0: रमेश पटो ना?
1: নহয় স্যার, মই ধেমাজি আসাম জিলা মিশাকে যাওঁ পৰা বিমল বসুমতাৰী।
0: অঁ বিমল না, মই তো রমেশ লাগা নিচিনা, রমেশ পাটো লাগা আওয়াজ নিচিনা লাগিছে। আচ্ছা আচ্ছা।
1: হয় স্যার।
0: অঁ বিমল কেনেকুৱা, ভাল না?
1: হয় স্যার, ভালে আছে।
0: অঁ অ'কে অ'কে। তো তাতে কেনেকুৱা গৰমটো?
1: গৰমটো আজি স্যার অলপ কমতি থাকিছে, অলপ কিবা বৰষুণ আহিছেতো।
0: অঁ বৰষুণ আহিছে তাতে?
1: হয় হয় হয়,
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিকে আছে।
0: অ'কে অ'কে। তো ঠিকে আছে, ভাল আছে। তো ভাল থাকি আছে কইলে তো ভালে আছে। আর
1: স্যার কিবা জানি দুশ্মন থাকি যে
0: জানি দুশ্মন চাই চাব দিম একবার দেই। জানি দুশ্মন মোৰ খেলত এইটো গানা নাই দেই, এইটো ফিল্ম নাই বিমল।
1: হ'ব স্যার, নহ'লে স্যার এইটো নতুন লগা এইটো তুমছে আচ্ছা কোন হে, এইটো গানটো বাজাই দিবি।
0: তুমছে আচ্ছা কোন হে না,
1: হয় হয়,
0: এইটো টাইটেল সংটো বাজাই দিব।
1: এইটোৱে বজাই দিবি।
0: আচ্ছা আচ্ছা, তুমছে আচ্ছা কোন হে, ঠিক আছে। টাইটেল সং হলেতো এইটো তাওসিফ আখতার লগা ওয়াস্তে আছে টাইটেল সং না? নতুন নতুন তো আছে না? অ'কে ঠিক আছে, বাজাই দিব।
1: ডিলিট কৰিবা।
0: অ'কে কৰিবি কৰিবি।
1: আমাৰ ফাৰ্ষ্ট কলাৰ আছে পুৰণ বৰমা, তাৰপিছত আছে ফাইকন মুণ্ডা, অমল বসুমতাৰী, বনোজ প্ৰজাপতি, অঞ্জলি বসুমতাৰী, সুনীতা বসুমতাৰী, আৰু আছে ধৰমবীৰ আছে,
0: আচ্ছা,
1: আৰু বনোজ প্ৰজাপতি, ৰসগোল্লা মিঠা,
0: অ'কে,
1: গল্ডি আছে, অবিনাশ আছে,
0: অ'কে,
1: দুর্গেশ লবণপুরি আছে। আমার বহুত লোকরে থাকিছে স্যার, নাম কিটা পাহরি থাকে, যিনি যিনি আমার নিষ্ঠান যিমান তো আছে সবকে ডেলিগেট করেছো, আর লগত আপনাকো স্যার।
0: ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিমল, আপনি ফোন করে দিয়া কারণে আপনি কি একদম ধন্যবাদ দিয়েছে দে।
1: ধন্যবাদ স্যার।
0: ওকে থ্যাংক ইউ। ওয়াল লিসনার্স, কান এটা শুনব আপনাদের, তাওসিফ আখতার লাগা ওয়াস্তে আছে, ফিল্ম আছে তুমসে আচ্ছা কোন হে।

0: हेलो।
1: हेलो, नमस्कार सर।
0: नमस्कार,
1: मैं अमल बसुमत तारीख पर आसे रंगापारा सोनीपुर असमपरा।
0: ओके अमल, कवि किनि का आसे आज तो?
1: आज तो ले भाल आसले, दिन टी भी पानी गिरी थाकी छे। आज तो बिशी गरम भी होई किना थाका ने।
0: ओके ओके, तो ठंडा ठंडा आसे ता तुमाले। ओके, सो आज कुन तू गाना होनी बोले मन आसे, की फिल्म लगा?
1: আজি তো টাইম দি বহুত যাই যাচ্ছে, আপনি লাগা প্রোগ্রাম তে আজকালি বহুত ট্রাফিক হয়ে যাচ্ছে, তো ট্রাফিক বহুত ট্রাফিক লগতে পার করে কিনা আছে হলি বি বেশি না থাকা ফিল্ম গুলা নাই কব আছে, আর ইয়াতে বাজে থাকা ফিল্ম প্রায় একটা গানা শুনি বলে মন থাকি আছে।
0: কিন্তু কিন্তু
1: তুমসে মিলকে রং নাম্বার প্রা শুনব।
0: তুমসে মিলকে না?
1: হয় হয়।
0: কোনটো গানা শুনি বলে মন আছে?
1: কাল হাম জিসে।
0: কাল হাম জিসে,
1: কাল হাম জিসে
0: কুমার শানু লাগা আছে না?
1: হয় হয় হয়।
0: আচ্ছা ঠিক আছে, বজাই দিব তো।
1: আর মই লাগা থাকি গান নাম লবলে থাকি আছে।
0: নাম লবি নাম লবি।
1: সবচেয়ে পয়লা শুনিব আপনি কি ডেডিকেট।
0: ওকে ওকে ঠিক আছে।
1: রুখবেলে মেঠা, চপি ব্রাদার্স, আর চুবাকি জামির, আর ডক্টর জুবিন, লিটুলিয়া টমি, ইচাকাটা আচমি,
0: ওকে,
1: আর ইয়াতমান ইয়াত, আর লিবি, আশা, সুনিতা বসুমতারী, আইকন মুন্ডা, বিমল বসুমতারী, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, শিকারী রংপার, বীরেন হানসে, আর অবিনাশ তেলি, রাকেশ, রাম নরেশ, পুরন বর্মা, তানুশ্রী, রমেশ প্রজাপতি, আর বিথাকি আছে প্রেম সিং সশদিয়া, কেশরী সিং রাজপুত, মঙ্গিলাল চন্দিল, আর গৌতম রায় বলে, আর অমর সিং সাহু, সুনীল ঝা, যোগেশ চন্দ্রে, খুলি থাকিছে এইটো লাগা খান, তো হলে তো ফোন লগাবলৈ ডিস্টার্ব হৈ থাকে, গানা শেষ হলেহে লাইনটো খুলি দিব লাগে স্যার।
0: ওকে ঠিক আছে ঠিক আছে।
1: আগেতে যেনেকা প্রোগ্রামটো কৰি আছিলে এইটো বহুত ভাল হৈ থাকিছিলে, এতিয়া তো লাইনটো গানা বাজি থাকা সময় টিভি ওপেন থাকি আছে, এনেকা হলে তো কনফিউজ লাগি যায় না, ফোন তো লাগিলে বি রিসিভ না করে কই কিনা থাকে মানুষ খান।
0: হয় হয় হয় ঠিক আছে ঠিক আছে। ওকে আপনি পাঁচ না ইতিয়া তো করি সাবো দে।
1: হয় হয় হয় ঠিক আছে, তো থ্যাঙ্ক ইউ স্যার।
0: ওকে থ্যাঙ্ক ইউ। হয় ওয়েল লিসনার্স খান, ইতিয়া হনিব কুমার শানু আর অনুরাধা পাটওয়ার লাগা ওয়াস্তে ফিল্ম আছে তুমসে মিলকে রং নাম্বার।

0: हेलो।
1: हेलो।
0: हेलो।
1: ओ सर कदम
0: कदम कदम
1: ओ टाइम टू खत्म हबो ना
0: হয়তো টাইমটো খতম হ'ব বুলি টাইম আছে
1: তেন্তে একদম লাষ্ট গানটো
0: চিকাৰী ৰংফাৰ না
1: অ হয় হয় ছাৰ পাৰো
0: মই চিকাৰী ৰংফাৰ আপুনি কোনটো জেগাৰ পৰা আছিলে
1: মই বালিপঠাৰ পৰা
0: বালিপঠাৰ না অ আচ্ছা আচ্ছা অ'কে অ'কে
1: খাতৰং কা খিলাৰী হ'ব নেকি
0: খাতৰং কা খিলাৰী থাকি আনিছিনা যদি খাতৰং কে খিলাৰী হা আছে কোনটো গানা আছিলে
1: তুমসে বানা জীবন মেরা
0: আচ্ছা
1: তুমি খেলো না
0: ওকে ওকে তো অনুরাধা পটওয়াল আর মোহাম্মদ আজিজ লাগা না
1: বন্ধু কথা তো যোগেন্দ্র রপি ভাইকো মুন্ডা
0: ওকে
1: বেয়ান হানসে
0: ও ও
1: আবখামি অঞ্জলি মস্তারি
0: ওকে
1: বিমল মস্তারি
0: ও
1: মান হেড সাড়ে টেন নাই
0: টাইম বি নাই হই কিলে মানে আপনি কোয়ান চিনা টাইম তো খতম হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ আপনি ফোন করে দিয়ে গানে দে শিকারি অম্বর ওকে থ্যাংক ইউ ওয়েল লিসনার্স খান প্রোগ্রাম শেষ করবলে টাইম হয়ে আছে তো এনে প্রোগ্রাম শেষটি শুনব এটা অনুরাধা পাটওয়াল আর মোহাম্মদ আজিজ লাগা ওয়াস্তে আছে ফিল্ম আছে খাতরোঁ কে খিলাড়ি আর এই গীত কারণে বালিপথর মাঙি না পাঠায় আছে যদি ফোন করেছে শিকারি রংফার তাবি মোকেন লাগা রেডিও রেগুলার লিসনার্স আছে কিন্তু সময় 7:10 আর 20 হওয়ালে আপনি গান শুনিয়া হব নাগামিস আর ইংরাজি রিজিনাল খবর তারপরে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে মেটাল মেহেম আর এই পিছিয়ে মানে আকো আপনি হানকে লক করে হব 9:30 উইথ মর হিন্দি ফিল্ম সংস দ্যাট ইজ আর জেস চয়েস সো লিসনার্স খান সবকে বি ধন্যবাদ আপনি হান সব টিউন করিয়ার কারণে আর টিউন নিচিনা আপনি হান সবই কল করেছে বাহার বেশি দূর দূর কল করেছে এই কারণে আপনি হান সবকে ধন্যবাদ কই না জানাই দিয়ে আছে জিতনা বি কলর দূর সে বি ফোন কিয়া হ্যায় সবই কো মেরি তরফ সে বহুত বহুত ধন্যবাদ আর ইস তরহ জুট কে রয়ে FM ট্রাগোপান কি সাথ আর ফির মিলেঙ্গে হামলোক দুসরা টাইম মে টিল দেন উইশিং ইউ অল এ ভেরি গুড ইভিনিং অ্যান্ড Stay safe.

গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পুরি আসিম কংনংলা। পহেলা হেডলাইন্স, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুরা পদ্মা অ্যাওয়ার্ডস 66 ইমিনেন্ট পার্সোনালিটিস 2026 কারণে দিয়েছে। গভর্নর নাথ কিশোর যাদবরা এম্পাওয়ারমেন্ট আর আগে বাড়াবলি কারণে এডুকেশন তো সবসে দরকার আছে কেছে। চিফ মিনিষ্টার আর এনপিএফ প্রেসিডেন্ট নিফিয়রিওরা

প্রোগ্রামে দুসরা গীত শুনব আপনাদের অভিজিৎ আর খরচ লগাও আসতে ফিল্ম আছে চলতে চলতে গীত লিখিয়া হয়েছে জাভেদ আখতার আর মিউজিক দিয়া হয়েছে যতীন ললিত।

কনক, ভাবনা বর্মা, প্রেমলাল বর্মা, নিকিশ, ধর্মেন্দ্র আর মমতা বাই বর্মা তখন বি গুড ইভিনিং কইয়া লিখি না পথে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ আপনি কেন সব লিখি কিনা পথাই দিয়া কারণে। তো প্রোগ্রামটি আকু শুনব আপনাদের উদিত নারায়ণ আর আলকে ইয়াকনিক লোকম আসতে আছে। ফিল্ম আছে দিল ক্যা করে, এই গীত লিখিয়া হয়েছে অনন বক্সি, মিউজিক দিয়া হয়েছে যতীন ললিত।